নাম্বারের আগে, সেটা হয়তো আপনারা সবাই জানেন, আমাকে আবার নতুন করে বলতে হচ্ছে না। কিন্তু প্রথমে যেটা আমি একটা কথা বলেছিলাম আপনাদের, জানি না আমি কার কাছ থেকে শুনেছিলাম, যেটা হচ্ছে যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। আখি সীমা কাউচের, আপনি কেউ ওয়ালাইকুম সালাম, আপনি আমাকে সালাম জানিয়েছেন। নয়শনারা চেষ্টার ফিল থেকে আপনি কেউ ধন্যবাদ জানাচ্ছি। রুমিনা, আমি বলতেও পারছি না কথাটা, রুমিনা হাবিব ঢাকা থেকে সালাম জানিয়েছেন, বলেছেন হ্যাঁ স্বাগত ভাই, এই ধরনের ঘটনা আমরা সবসময় দেখে যাচ্ছি, কিন্তু অনেকে ভয়ও হসপিটালে যাচ্ছে না। আসিফ রাধারাম থেকে সালাম জানিয়েছেন, এবং ফিয়াজ রহমান নর্টন থেকে বলেছেন গ্রেট শো, অল দ্য ওয়ে ফ্রম সৌদি আরবিয়া, জাহানারা আলী মিক মিয়া, জাহানারা আলী মিয়া আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সৌদি আরবিয়া থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন। এবং তাছাড়া ওমর ফারুক, উনি অবশ্য পলিটিশিয়ান এবং ওনার সাথে

আমি ভুলবশত আলোচনা করেছিলাম, ভেবেছিলাম আমাদের এই জার্নালিস্টে ওমর ফারুকের কথা বলেছিলাম, কিন্তু উনি হচ্ছেন ফারুক ওমর, নামটা অন্যভাবে বলে আমরা এই ভুল বুঝেছিলাম, এর জন্য ওনার কাছে আমি ক্ষমা চেয়েছি। কিন্তু উনি আমাকে সাথে সাথে উত্তর দিয়েছেন না আমাদের কল ভাঙার পরে, যে এরপরে উনি আলাপ করবে, এখন কিছুটা ব্যস্ত এবং পলিটিশিয়ান, কিন্তু সুন্দরভাবে কথাগুলি বলেছে, আমার কাছে বেশ ভালো লেগেছে ফারুক ওমর। আমি আপনাদের সাথে রয়েছি দুটো পর্যন্ত, সুমিত দাস অল দ্য ওয়ে ফ্রম কলকাতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আছেন, অনলাইনে অনুষ্ঠান শুনে যাচ্ছেন। সুমিত শুনুন তাহলে আপনার জন্য রাখছি আপনার প্রিয় গানটি, আপনি বলেছেন যদি সম্ভব হয় আমার জন্য এই গানটি রাখবেন, কেন নয়, শুনুন তাহলে আপনার প্রিয় গানটি।

এবং অনেক ঘটনাবলি নিয়ে সুন্দর গানটি। তবে আশা ইসলাম আশা যে গানটির জন্য অনুরোধ করেছিলেন এবং যেটা উনি দু সপ্তাহ ধরে শুনেছেন, দু সপ্তাহ ধরে শুনেছেন, এর কারণ রয়েছে, কারণ সে বারবার বলছে যে আমার এর উত্তরটা দেয়ও, কিন্তু নিচিকেতা উনি বলছে না আমার কোনো যা উত্তরই নেই, আমি কিছু জানিই না। কাজে ওই জন্য উনি দু সপ্তাহ ধরে এই গানটি শুনেছিলেন। জানি না জানি না আপনাদের কীরকম লেগেছিল, এবং উনি বলেছেন তার কাছে খুব ভালো লাগছে, ওই জন্য দুই সপ্তাহ ধরে শুনেছি, কিন্তু আমরা কীরকমভাবে নিচ্ছি সেটাই আমি সেটা উনি অবশ্য জানেন না, সেটাই উনি আমাদেরকে জানিয়েছিলেন যে আপনারা কীভাবে নেবেন, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল। আমি হাসতেছি ওনার কথা নয়, অন্য একটা মেসেজ পেয়ে যেটা আমি কিছুক্ষণের ভিতরেই বলবো, কিন্তু ওইটা কিন্তু আমার কিন্তু একটা রহস্য রয়েছে, তাই না? আমার কিন্তু জানতে ইচ্ছে করছে যে দু সপ্তাহ ধরে সে প্রশ্নই করে যাচ্ছে এবং জানতে চাচ্ছে যে আর সেই দু সপ্তাহ পরেও তার উত্তরটা পায়নি, তাই না? সেটাই সেটাই আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে দু সপ্তাহ ধরে এই গানটি শুনছে, কিরকম গানটি, তাই না? আমার কাছে দেখি তাকে আমি আমি নিজেই এখন টেলিফোন করব তাকে যে পাওয়া যাচ্ছে কি না, কিন্তু উনি উনি কথা বলবেন না, আমার সাথে রাগ হয়ে গিয়েছেন আমার কথার উপরে মনে হচ্ছে, তাই আমার সাথে আলোচনা করবে না, বলছে যে না আমার গান এত সুন্দর একটা গান আমি শোনার জন্য অনুরোধ করেছি আর সেটা নিয়ে উল্টো পাল্টা কথা বলা, কাজেই আমি তার সাথে কথাই বলবো না, তাই তো। যাই হোক, আপনারা অনুষ্ঠান শুনে যাচ্ছেন ব্রাডফোর্ড এশিয়ান রেডিও থেকে, আমি শওকত হাশমি রয়েছি দুটো পর্যন্ত। আমি এত খুশি মনে হাসি খুশি রয়েছি কারণ আমার মাত্র 10 মিনিটের পরেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিব, খুব মজা, তাই না? ওয়াও, খুব মজা মজা মজা, আমি আর 10 মিনিট আপনাদের সাথে রয়েছি। তবে তবে আপনারা এই গানটি কীরকম নিলেন এটা এটাও কিন্তু জানাতে পারেন। মাঝে মধ্যে দু একটা গান যখন আমার কাছে ভালো লাগে বা আপনাদের কাছে ভালো লাগে, সেটা হয়তো আপনারা মনে করছেন যে না এটা আমার কাছে ভালো লাগছে কিন্তু অন্য শ্রোতাদের কাছে ভালো লাগার কথা না, তাই তো? আমিও কিন্তু ওই একই কথা বলবো আপনাদের সবাইকে যে অন্য কারোর সাথে হয়তো ভালো লাগার কথা নয় যেটা আপনার ভালো লাগার। কিছুক্ষণ আগে আমি যেমন আলোচনা করেছিলাম আনিসুর রহমান এবং তার ওয়াইফের মা মারা গিয়েছেন এবং সেই ঘটনায় তার ওয়াইফ যেভাবে ফিল করবে সেটা হয়তো আমরা তেমন একটা করবো না বা করলেও তার মতো নয়, তাই না? যার যায় সেই বোঝে কি হারিয়েছে, সেই কথাটাই আর কি। এবং সে কথার ভেতরেই আমি বলতে চাচ্ছি যেটা আমি যে আপনার যেভাবে রয়েছেন, যেভাবে আপনি অনুষ্ঠান শুনে যাচ্ছেন, যেভাবে আপনার গান ভালো লাগছে, অবশ্যই শুনে যাবেন। মাঝে মধ্যে আমি উল্টো পাল্টা বলে থাকি, সেজন্য মনে ক্ষুণ্ণ হবেন না। চলে যাচ্ছি রশিদা, জানি না আপনি কোথায় আমাদের অনুষ্ঠান শুনছেন, কিন্তু এই গানটির জন্য অনুরোধ করেছেন।

কিরকম গানটি আমি মনে হচ্ছে কিছুটা অন্য মুডে রয়েছে আজকে, বেশ প্রতিটি গানের ভিতরে কিছুটা ফান টাইপ অফ মনে হচ্ছে যে এটা এরকম লিখলে বা যে লিখেছে বা বলেছে যে গান গেয়ে থাকে তার অবশ্যই দোষ দিব না, তবে যারা সিলেক্টেড ভেরি ফেমাস যারা আর্টিস্ট রয়েছে তাদের অবশ্য বলার থাকে অনেক কিছু গানের ভিতরে, কিন্তু যে লিখেছে তার কথাই আমি চিন্তা করে দেখি যে এই গানটি এভাবে কেন লিখলো।